সিন্দুরপতি দুইটো ভাগ চুরাও, চিনো নাকো সিন্দুরপতি দুইটো ভাগ চুরাও, সোনার গানে উঠিলে আছে এত নাকো।

0: জানি মুখে গোলনা পারলে বলতে আপে বুঝি জানি রামে রাজা ঝিয়ের সীতা বলছি জানি
1: स्वर्त अनुसार अब भोग्नु पर्यो हामीले हैन

0: করিয়ে বসা। উক্ত কক্সবাজারের নতুন কর সেবাহরে প্রাপ্ত কর্মস্থ গ্রহণে আসা সেবা প্রাপ্তি কলাগি নাগরিক সহায়তা কক্সবা সম্পর্ক রাখন অনুরোধ করেন। সেবা প্রাপ্তিমা কর্তৃক প্রলোভনের নেতারি আত্ম সেবা লীন হার্দিক অপিল করদছন। সেবা প্রাপ্তিমা কোনো গ্রাস আইনা গ্রাস শুনে অধিকার কারিগী প্রমুখ সেবা সুজি সম্পর্ক রাখন সক্রিয় হয়েছে।
1: কর্তৃ প্রদেশ সরকার আন্তরিক মামলা তথা কানুন মন্ত্রণালয় বিরাটনগর
2: দিদি আজ বহিনীর শ্রীমানলা কি ছিটো ঘর পান আমন্ন একলে বসন রুচাউনুহুন্ছ দুব্রাউদে পানি জানু ভাগো ছ পহিলা খুব পড়ন মান্ছে অইলে কিতাবই হেন মান্নন্ন নৌ পহিলা তো তিস্তো মান্ছে হইন কি ভয়ছ ত দুঃখ গরের কমাকো পয়সা ব্যাংকমা অলিলি জমা গর্দৈ থিউ অস্তি ঘরকো লাগি কেই সামানহরু কিন্নু পর্যো ভনের নিকাল্নু ভাকো পয়সা নে ছৈন সানো সানো কুরামা কিস্তিস মাত্রই গর্নুহুন্ছ ঘরবারে বিগ্রিনে জস্তো পো ভয় সক্যো নৌ না দিদি সম্বল দিনু পর্যো ই তো লাগৌছ প্রকতামা দেখিনি যস্তি লক্ষ কোটে সু লাগৌছ তো ভাই কি ভয় তিমিলাই ভাটি বন তো
3: খাই দিদি কি হল সাথীহরে গাঁজা খানালাই জবরজস্তি গরে মনে কোনো নাই ভন্নই সকিন র খাই ত্যসপছি বিস্তারই বানি হুঁদে গো অহিলে তো লট লাগেছ ছাড়নই সকিন অহিলে পনি গাঁড়ো ভইরাকো ছ
2: গাঁড়ো সারো মলাই কিছুই থাছিন ওদের খুরুক্ক সত্যি ছাড়নো পর্ছ তুমি তো আমার সাহারা হো কি এসরি বরবাদ হলে কাম করদেছ সমঝ তো আমার আমা বিয়ালি সমাজ বা বনানো ভয় প্রতিষ্ঠা ছুটতে ছ এসকো সংরক্ষক তিমিই তো হো
3: হুঞ্ছ দিদি ধন্যবাদ অব ম সদৈ ছাড়ে এক অস্ত নাগরিক বন্ন প্রয়াস করি মানে শ্রীমতী ধরে দুঃখ দিয়েছি মেরে সবাই থোক পরিবার মানে মাফ কর আমি শুধু মৌকা দিও নি
2: বাড়িস্তা লগ সৃজনা করে দুবেচুরি তুলাউনে বস্তু বা পদার্থ লাগু পদার্থ বা লাগু ঔষধ হো বিশ্ব স্বাস্থ্য সংগঠনলে লাগু পদার্থলাই সুস্থ শরীরকো লাগি প্রয়োগ গর্ন আবশ্যক নভএকো পদার্থ ভনে পরিভাষিত গরেকো ছ यस्ता पदार्थले मानिसको केन्द्रीय स्थायी प्रणालीमा प्रभाव पार्नुको साथै उसको भावना र सोचाइमा परिवर्तन ल्याउँदछ त्यसैले लागू औषधको प्रयोग उसार प्रसार रोकथाम भ्रादी द्रव्य जोड दिउ स्वस्थ जीवन र सभ्य समाज निर्माणमा हाती बालो गरौं लागू औषध बुक समाज निर्माणका लागि जिल्ला प्रशासन कार्यालय सोलुखु र सुलु एसिडको संयुक्त प्रयासमा जनहितमा जारी सन्देश
4: रैखानी पाली सितुसिनी खरिद कार्य सञ्चालन सम्बन्धी सूचना खाद्य व्यवस्था तथा व्यापार कम्पनी लिमिटेड शाखा कार्यालय सोलुखुम्बुमा यही असार 11 गतेदेखि असार 15 गतेसम्म तपस्विन बमोजिमको रैथाने बाली सेतु सिमी खरिद गर्ने कार्यक्रम रहेको बेहोरा सर्वसाधारण कृषक तथा कृषि समूहहरूलाई यसै सूचना मार्फत जानकारी गराइन्छ। बालीको किसिम सेतु सिमी प्रति केजी मूल्य 228 रूपियाँ सेतु सिमी खरिद गर्न ढुङ्गा माटो नमिसिएको पानीले नभिजेको रंग परिवर्तन नभएको चाउरिएको दाना नभएको घुन किरा नलागेको सफा र गुणस्तर मापदण्ड पुगेको मात्र खरिद गरिनेछ। सेतु सिमी बिक्री गर्न आउँदा आफ्नो परिचय खुल्ने कागजात र स्थानीय तह ओडाले किसान हो भने प्रमाणीकरण गरेको संकलन सिफारिश वा आफैले उत्पादन गरेको हो भन्ने बेहोरा खुल्ने सो घोषणा पत्र साथमा लिएर आउनुपर्नेछ। सेतु सिमी खरिदको रकम सिधै किसानको बैंक खातामा जम्मा गरिने भएकाले सम्बन्धित किसानले बैंक खाता र नागरिकताको प्रतिलिपिका साथमा लिएर आउनुपर्नेछ। कम्पनीको गुणस्तर मापदण्ड भित्र नपरेको सेतु सिमी कम्पनीले खरिद गर्न बाध्य हुने छैन। इच्छुक कृषि सहकारीको हकमा स्थानीय तहको सिफारिश सहित बिक्री गर्न खोजेको परिणाम र सदस्य संख्या खुलै शाखा कार्यालयमा सम्पर्क गर्न सकिनेछ। खरिद हुने समय बिहान 9 बजेदेखि बेलुका 5 बजेसम्म स्थान शाखा कार्यालय सोलुखुम्बु सल्लेरी।
5: थप जानकारीको लागि सम्पर्क नम्बर 0385201090 खाद्य व्यवस्था तथा व्यापार कम्पनी लिमिटेड शाखा कार्यालय सोलुखुम्बु।
6: ए विकास बौद्धतिर कहाँ कुदेको यसरी
7: कलेज खोज्दैछु यार।